semana aquí.

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 10ই আশ্বিন, 13 রবিউসানি, 25শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব দেখার প্রত্যাশা ব্যক্ত। বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তারেক রহমানের আহ্বান। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আশা প্রকাশ নির্বাচন কমিশনের। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর। ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হল শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। এবং জাপানে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে কাজাখস্তানের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময়ে আজ ভোর 4টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার।
3: আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মারণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্ব শান্তির অন্তরায়। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন আমি আজ আবারও পুনর্ব্যক্ত করছি।
1: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের এই সময়ে একটি দেশে সংঘাতের কারণে পৃথিবীর অনেক দেশে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিন প্রসঙ্গটিতে তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণ ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সহ ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারের নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান।
3: বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।
1: প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি আর কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে তার সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ পদ্ধতি সহজীকরণ, শিক্ষার বিস্তারে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান, কৃষকদের উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রবর্তন সহ নানাবিধ পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। তারেক রহমান বলেন, তার সরকার এমন একটি শান্তিপূর্ণ দেশ গঠন করতে চায় যেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান হতে পারবে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন, শিশুদের মেধা বিকাশ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
3: আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে, সর্বোপরি জনগণ পাবে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা। এজন্যই আমরা বলি, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতার জোরদার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে আহ্বান জানান। আগামী প্রজন্ম সুরক্ষায় দৃঢ় সংকল্প এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 25 সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় 4% ভূমির পানিতে তলিয়ে যেতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূলে প্রভাব মোকাবেলায় তার সরকার ব্যাপক হারে বৃক্ষরোপণ, খাল খনন সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে, ঘোষণাপত্রে দেওয়া অঙ্গীকারগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেবে এবং কোনো দেশকে যেন একা রাইজিং টাইডের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার ও কমিউনিটি থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিড ওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। সুইডেন ও ইউএনএফপিএর অংশীদারি বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধে উত্তম এই নীতিকে সামনে রেখে নারী ও শিশুদের বিশেষ অগ্রাধিকার দিয়ে সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তর ঘটাচ্ছে। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার বিন্যাস করছে। তিনি বলেন, এই রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশগ্রহণের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নিউ ইয়র্ক সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের নেতৃত্বে সংগঠনটির 20 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। এদিকে একই স্থানে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জায়েদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া গতকাল রাষ্ট্রপতির সঙ্গে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড তসলিম সিদ্দিকের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সুশৃঙ্খল সাশ্রয়ী ও সুষ্ঠু অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পাবলিক পরীক্ষাসমূহে ব্যাঘাত না ঘটিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের চিন্তাভাবনা করছে কমিশন।
6: জানুয়ারিতে আমরা আশা রাখি যে নির্বাচন হবে এবং সম্ভাব্য তফসির নির্বাচনের তারিখ থেকে মোরললেস 40-45 দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। আমাদের কোমল মতি লাখ লাখ ছাত্র ছাত্রীদের যাতে লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি না হয় সেই দিক বিবেচনায় রেখেই আমরা সম্ভাব্য যে বলছিলাম সেটা একটু আমরা সামনের দিকে এগিয়ে যাব।
5: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চলমান দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে গতকাল বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের নৌখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি গতকাল চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2026 ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দেশের দক্ষ ও প্রশিক্ষিত নাবিক তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি 64 বছরের পথ চলায় আন্তর্জাতিক মানের মেরিটাইম প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এবার ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উঠে এলো দেশের সামুদ্রিক খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। বৃহস্পতিবার চট্টগ্রামের জলদিয়াস্থ বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2026 ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক নীতিমালা ও অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
8: যথেষ্ট সম্ভাবনা থাকার পরও আমাদের দেশে এই সেক্টরটি সম্ভাবনার শতভাগে বিকশিত হয়েছে বিদায় আমি মনে করছি না। যথেষ্ট সম্ভাবনা আমাদের ছিল, আমরা সেটাকে কাজে লাগাতে পারি, বাট পারিনি বিদায় পারবো না সেভাবে আর ভাবছি না, পারতে চাইছি। ইতিমধ্যে এখানে আসার পর কিছু কিছু যে অসঙ্গতি আছে আমি জেনেছি, চিহ্নিত করেছি, আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেই অসঙ্গতিগুলি দূর করার জন্য এই মন্ত্রণালয় থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
7: নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।
8: চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক যে জাহাজ ব্যবস্থাপনা, কন্টেইনার ব্যবস্থাপনা, কার্গো ব্যবস্থাপনা, এটা একটা স্থবির মানে ছিল, প্রয়োজনের মতো ছিল না। টেকনোলজিক্যালি আরো কিভাবে এটাকে উন্নত, বিশ্বে যে সমস্ত বড় বড় পোর্ট আছে তার সাথে প্রতিযোগিতায় থাকা যায় এবং বিশ্বে কন্টেইনার হ্যান্ডেলিং বা পোর্ট হ্যান্ডেলিং করতে যারা জানে এবং বোঝে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে এখানে এনে আমরা আরো বেশি সমৃদ্ধ হওয়ার পথ উন্মুক্ত করেছি।
7: লালদিয়া ও বে টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরকে আরো কার্যকর করার উদ্যোগের কথাও জানান নৌপরিবহন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর আগে সকালে প্রতিমন্ত্রী নান্দাইলের আনোয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন, পরে কলেজ প্রাঙ্গণে একটি আমের চারা রোপণ করেন তিনি।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান, ইরান এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৃহত্তর কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বৈঠকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানান। তিনি তাইওয়ানের স্বাধীনতা বিরোধিতা করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। শি জিনপিং ট্রাম্পকে বলেন, জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে ইরানের ফিরে যাওয়াকে তিনি সমর্থন করেন, তবে বৈঠকে ইরান ইস্যুতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও চীন তাদের বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার মেয়াদ আরো দুই মাস বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে শুল্ক, চীনের পণ্য কেনাকাটা, বিরল খনিজ সরবরাহ এবং প্রযুক্তি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দুই দেশ আরো সময় পাবে। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে প্রথম পর্বের বৈঠক সমাপ্ত হয়েছে। বৈঠকে উভয় দেশের মধ্যে গত প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধ অবসানের পর্যায়ক্রমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাবিত ব্যবস্থার অংশ হিসেবে ইরান বৈশ্বিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেবে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তবে কোনো চূড়ান্ত ঐক্যমত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এতে উভয় পক্ষ তাদের দাবির প্রতি অনড় থাকে। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে তারা ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করেছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের তাইফ ও ইয়ানবুর শহর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে পুলে এতে বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে এখন কাজাখস্তানের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাজাখস্তান 3-2 গোলে এগিয়ে আছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। ফুটবল। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। জাকার্তায় বাংলাদেশ সময় বেলা 3টায় খেলা শুরু হবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্য অস্ত যাবে 5:52। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব দেখার প্রত্যাশা ব্যক্ত। বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তারেক রহমানের আহ্বান। ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হল শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। এবং জাপানে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে এখন কাজাখস্তানের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: হুন্তা জেন্তো মগর কি হুন্তাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন 90.4।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 94.4

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
2: এক নেশন এক স্টেশন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
5: বিটস্যাট
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাকিলা
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে

0: 90.4 FM. মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: বাইজা বুইজা তামাত্তামা
1: ওটা জেনতো মগর কি গুনতাছেন পুরাই 100 টানে বুঝছেন না কি চলে ওহো লিয়াল ছেড়ে
2: দিল দিয়া ফিল করেন
3: এফএম 90.4
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায় আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে জীবন গল্প যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: FM 90.4 মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

أشهد أن محمد رسول الله أشهد أن

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: Whoa!

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 0961199966।

0: KFM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ছড়ে আর সবুজে হারিয়ে যায়, আলোকে ছায়াতে উড়ে পাখিরা গান ধরে, নিশা রেশা নিশা।
1: টাইম চেক, এখন সময় বিকেল পাঁচটা।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ¿Qué?
1: Armani Shah.
2: Armani Shah. Ronnie o Shafir Shah. প্রতি শুক্রবার

0: שד מתי אבון דרש התבל תאודילונה
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ বিস্তারিত 09611999666
2: ঢাকা FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আটকে ছুঁচল, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এর খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
0: উফ, শান্তি নাই রে।
4: আছে
0: কই?
4: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
4: পাবেন
0: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

টাইম চেক, এখন সময় রাত ৮টা। এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
2: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
3: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
2: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
3: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
2: আম্বার আইডি।
3: রাইট,
4: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিট সেট। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: FM 90.4
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
5: কে?
6: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন কামনা তারেক রহমানের। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার 3R কর্মসূচি অনুসরণ করছে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল শুরু। টিকা পাবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে 7 দিনের রোডম্যাপ ঘোষণা ইরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী হকিতে কাজাখস্তানের সাথে ড্র করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর 4টায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: I request protocol to escort His Excellency Tariq Rahman and invite him to address the assembly.
3: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই ঐতিহাসিক মুহূর্তে কেবল একজন রাষ্ট্রনায়ক হিসেবেই নয়, তার বক্তব্যের মধ্য দিয়ে রচিত হয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে জিয়া পরিবারের 4 দশকেরও বেশি সময় ধরে চলা এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের নতুন অধ্যায়। বাংলায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংঘাতের কারণে বাস্তুচ্যুতি, মানবিক সংকট, জ্বালানি নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। তাই সংঘাত এড়াতে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন,
4: আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মরণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়।
3: রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত।
4: বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে।
3: জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন,
4: আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে।
3: তারেক রহমান বলেন,
4: ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে।
3: পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানান। এছাড়া তারেক রহমান তার বক্তব্যে আন্তর্জাতিকভাবে প্রযুক্তির বৈষম্য দূর করা, নিরাপদ অভিবাসন ও শান্তি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ঝুঁকির বিষয়টি জাতিসংঘে তুলে ধরার পাশাপাশি LDC উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। সর্বশেষ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ এই প্রত্যয় ব্যক্ত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় আজ সকালে নিউ ইয়র্কের জেপি মর্গান হেডকোয়ার্টার্সে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথে প্রাতরাশে বৈঠক যোগ দেবেন পরে তিনি কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল হুসাইনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে তিনি যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সাথে মতবিনিময় করবেন। নিউ ইয়র্ক সময় রাত 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব শান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্ব শান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ় প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন। তিনি আজ বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে। তিনি আরো বলেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে সরকার গঠন করে দেশের মানুষের জন্য কাজ করছে। আগামীকাল দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান শুরু হবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় 34 লাখ টিকা না পাওয়া শিশুকে টিকার আওতায় আনাই এর লক্ষ্য। অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আগামীকাল রাজধানীর কাকরাইলে TNT খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের যেমন অন্তর্ভুক্ত করা হচ্ছে, তেমনি যুক্ত করা হচ্ছে নতুন করে ৬ মাস বয়স পূর্ণ করা শিশুদেরও। এ দফায় মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাত হোসেন।
6: ব্যাপক হারে মিজেলসের টিকা ক্যাম্পেইনিং শুরু করতে হবে, কোন রকমের দালালদের কবরে পড়বেন না।
5: প্রথম দফায় ১৮০ লাখ শিশুর লক্ষ্যমাত্রা অর্জিত হলেও পরবর্তীতে ৪৩ লাখ শিশু টিকার বাইরে থাকার তথ্য আসে। পরে বিশেষ মপআপ কর্মসূচিতে ১৯ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় সরকারের কাছে ৫৮ লাখ ডোজ টিকা মজুত রয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। জেলা ও উপজেলা প্রশাসন সহ স্থানীয় সিভিল সার্জনরা সার্বিক তদারকি নিশ্চিত করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ এক মাসের এই বিশেষ অভিযান শেষ হওয়ার পরও নতুন করে ৬ মাস পূর্ণ হওয়া শিশুদের জন্য নিয়মিত মপআপ টিকাদান চালু থাকবে। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৬৫ জন। অপরদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে। তিনি আজ যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোনো জেলায় যেতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব পালনকালে তার সাফল্য কামনা করেছেন। তিনি গত বুধবার অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ চলাকালে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে এই সাফল্য কামনা করেন। রুশ দূতাবাসের এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে। বৈঠকে তারা অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। এতে প্রাথমিক পর্যায়ে জ্বালানি সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পররাষ্ট্র ও কারিকম বিষয়ক মন্ত্রী এস এম সোবার্স নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশ নিয়মিতভাবে তাদের সম্পর্ক পর্যালোচনা করার সুযোগ পাবে। এর পাশাপাশি বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেয়ার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পথ সুগম হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বিরোধ ও সংকট নিরসনে মধ্যস্থতার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দায়িত্বশীল ব্যবহার এবং প্রয়োজনীয় সুরক্ষা কবচ নিশ্চিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি গতকাল নিউ ইয়র্কের তুর্কি হাউসে আয়োজিত জাতিসংঘ গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। শামা উবাইদ ইসলাম বলেন, বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে, তখনই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস। বিশ্বজুড়ে নিরাপদ ঔষধ বিতরণ, নতুন ড্রাগ আবিষ্কার ও গবেষণায় ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম হলেও বাংলাদেশে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে রয়ে গেছে নানা সীমাবদ্ধতা। এদিকে দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিবসটির নানা গুরুত্বের কথা তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শই শেষ কথা নয়, সঠিক ঔষধটি সঠিক মাত্রায় রোগীর হাতে পৌঁছে দেয়াই জীবন বাঁচানোর আসল চাবিকাঠি। আর এই গুরুত্বপূর্ণ কাজটি যারা নিঃশব্দে করে যান তারা হচ্ছেন ফার্মাসিস্ট। বিশ্বজুড়ে প্রতিবছর 25 সেপ্টেম্বর পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন ফার্মাসিস্টদের জন্য নীতিমালা করা প্রয়োজন।
9: পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্যবস্থাটা গড়ে উঠেছে আমরা ওই ব্যবস্থার দিকে যেতে পারি না, সুনির্দিষ্ট একটা পলিসি থাকা দরকার। এই যে আপনারা যেখানে এখানে উল্লেখ করেছেন যে হাসপাতাল এবং অন্যান্য জায়গায় মানে বাধ্যতামূলক মানে ফার্মাসিস্ট রাখা, এটা উন্নত দেশগুলোতে কিন্তু সেটা আছেই এবং মানে এর কোনো ব্যতিক্রম নাই। নিশ্চয়ই আপনারা এটা তো করেছেন, আপনাদের তো প্রেসিডেন্স আছে, প্রেসিডেন্স দেখেই তো আপনারা এটা করেছেন।
8: এ সময় জাতিসংঘে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ই হেলথ কার্ড প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
10: আমাদের হাসপাতাল, আমাদের ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য ক্লিনিক যা আছে এটাকে আরো বেশি মডার্নাইজ আমাদের যদি করতে হয় তাহলে এখানে ফার্মাসিস্টদের যে ভূমিকা সেই ভূমিকাটাকে নিশ্চিত করার মধ্যে দিয়েই আপনি ইলেকট্রনিক্স হেলথ সিস্টেমটা হেলথ কার্ডটা আমরা
8: সঠিক ঔষধ সঠিক মাত্রা ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলাই ফার্মাসিস্টদের মূল লক্ষ্য। ঔষধ সেবায় তাদের সঠিক মূল্যায়ন নিশ্চিত হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবসে এটি প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে 7 দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে পরিকল্পনাটি তুলে ধরেন। ইরানের এই প্রস্তাবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালীটির অবরোধ তুলে নিতে 7 দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সহ জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে। তেল ও গ্যাস রপ্তানি এবং বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাবের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ এই সংঘাতের একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে সৌদি আরবকে সমর্থন জানানোর উপায় নিয়ে আলোচনা করতে নিজ নিজ চিফ অফ স্টাফদের একটি জরুরি বৈঠকের পরিকল্পনার কথা ঘোষণা করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয় গতকাল নিউ ইয়র্কে 3 দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। হুতিরা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের উপর হামলা চালিয়েছে এবং সৌদি আরবে অনবরত গোলাবর্ষণ করেছে। সৌদি আরব দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত মাসে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠানরত এশিয়ান গেমস নারী হকি ইভেন্টের পুল এ তে আজ বাংলাদেশ চতুর্থ ম্যাচে কাজাখস্তানের 3-3 গোলে ড্র করেছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 8টায় খেলা শুরু হবে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা এশিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন কামনা তারিক রহমানের। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার থ্রি আর কর্মসূচি অনুসরণ করছে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল শুরু। টিকা পাবে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশীয় মূল্য সমন্বয় করা হবে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ ঘোষণা ইরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী হকিতে কাজাখস্তানের সাথে ড্র করল বাংলাদেশ। খবর শেষ হল।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
13: এক নেশন এক স্টেশন।

0: আয়োজনটি নিয়ে একটু বলতে চাই। আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি, এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে প্রথমেই। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটু বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS নিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরও দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইব যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইব যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্সাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাশ করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে যে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি ক্যানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে, একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সেটা সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজব্যান্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা FM এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
0: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন, এবং আপনি যেই যেই এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
1: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
0: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
1: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আসলে অনেকে SSC HSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছি,
0: ম্যাট্রিক পাস বা SSC
1: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস, অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমসে যেটা বলবো, এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশের শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাস করেছেন বা দাখিল পাস করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়। লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ টাকা দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদেরকে কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় TRC টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাস করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায়, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি ATM স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা FM কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখুন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি। আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ ATMs, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। ATMs যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারোর কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গা শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিং, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কীভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কীভাবে যাবো? এত টাকা তো আমার নাই। আমি তারপরে বলি ধার করতে বলি, না হলে আমি বলি যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে। এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকে বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন। তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বারটা আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তো কোনো টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত মনে, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা? এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকাতে আমাকে কেনা যাবে না। এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
0: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরও প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাব, এটার রিপ্লাই দিবেন স্যার।
1: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে, এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি ইউরোপের সাইপ্রাসে, যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে, এয়ার গ্যাপ নেই। আমি অনেককে এটা করেছি, শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতা কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবার সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি, আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি, এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে, স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আজ আমার সামর্থ্য নাই, জমিও নাই আমার কাছে, অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে। বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছিল স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না, তুখর হওয়ার মাত্রা কেউ, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো Level 1-2 করে এটিএমস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তা যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানে, ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবেন ইনশাল্লাহ এটা কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া অনেক কিছু, তো অনেক কিরকম তো লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটা করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই আপনার, কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন, এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো কিন্তু সে বুঝে নেই ভালো মতো, আমাদের তুকুর, তুকুর হয়তো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, ওর তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আমরা দ্বিতীয়বার আবার কোর্সটা করো ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশবার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই গড়ে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলো যে বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই, এটাকে আপনি বিশ্বাস করেন? আপনার কি মনে হয় এটা সম্ভব?
0: জি স্যার,
1: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে,
0: জি
1: আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে যারা একদম শেষ আয়াতে, এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুতে একটু চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে সংগ্রাম করছে চেষ্টা করে যাচ্ছে তারা, তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন।
0: জি
1: কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি এই জন্য বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা, জানিস হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে কিছু কিছু ডাউন আছে। মনে রাখবেন কোনো বিজনেসেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সে ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখল না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এইটা এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টর এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর। তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এই দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহ কি আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস যদি আপনার মধ্যে চেপে বসছে, শয়তান পেয়ে গেছে, বলো শয়তান বলে যে আমার কাজ তৈয়ার, ছুটি। কেন? হতাশা এত খারাপ, শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে এক ডিগ্রি উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজকরণ বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কি, কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট, হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি, তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ, যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সে ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি, এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজনের একাডেমিক যোগ্যতা আছে। অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই যায় না। ছোট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা, মাশাল্লাহ। আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বিফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা, তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি? এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ, তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি, ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজনের যোগ্যতা দিয়ে বাচ্চা সহ। আমরা পাঠিয়েছি রাবিয়া সরকার সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও, পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না, আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে। সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয় হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাব যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7, আল্লাহ তাআলা বলছেন যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো। দেখছেন, বলে যে তুমি যদি না জানো, তুমি সফল তো জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না? তোমার জীবনের কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এত জন্য বলবো চলে আসতে। আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এ নাম্বারে এসএমএসও করা যাবে, এ নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
0: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপর আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যে যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন। সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
0: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্সও নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
1: বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই, এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমন কি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার, আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম, সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালতের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারোর বংশ পরিচয় অনেক বড়,
0: জি
1: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল 0 থেকে শুরু করো। আচ্ছা, তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে। তো মনে করছে না, আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার, আমি একটু সরাসরি এটিএম সে থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএম সে যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, 3 বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
0: আচ্ছা,
1: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি, সবার মিলে একটা মাত্র মোবাইল আছে যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে, স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে, বাড়িও দূরে, আমি সব সাথে দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না। আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে, তখন বলছে, স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করবো? এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আমি, রাতে কখন? 7টায় পারবে? বলছে 7টায় পারবে না, 9টায় তো করতে পারেন, রাত 10টায়, 9টা থেকে 10:30 পর্যন্ত। এই সময়টা ওনাকে বলুন সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার এটুকু ম্যানেজ করতে পারবো,
0: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনি আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার। সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
1: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
0: জি
1: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসতেন আইএলটিএস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু উসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আমার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
0: আচ্ছা,
1: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি, বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন।
0: জি,
1: উনি রিটায়ার্ড একজন ইয়ে, উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড। উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই, তো বলছে যে আমি বাসায় করি নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব। তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যত উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক আরো অনেক আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে। আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বুঝছে? আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই। এছাড়া চাই যে আমার এলাকার ওনার এলাকার উনি চান যে একটু উন্নয়ন করতে, এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন। আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের, আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে, তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
0: জি,
1: তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটা ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারির প্রথম হাদিস, এটা সহি বুখারির প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিচ্ছেন, এটা ইবাদত। তো উনি বললেন যেটা করতে চাই। আমি এই জন্য বল প্রত্যেকের প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে। এখানে ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠানের কাছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয় করেছেন, উনি দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না। অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি এটা যদি পজিটিভ থাকে হ্যাঁ এবং অ্যাক্টিভ থাকে তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ পজিটিভ এন্ড অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। এবং প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
0: আচ্ছা,
1: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আপনি জানেন, কিন্তু তারপরেও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, ওয়ার্ক পারমিট করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 400,000 টাকা কেটে রাখবেন, 400,000 টাকা কেটে রাখবেন? আমি বলতে বলতেছি স্যার, ভিসা না হলে ওরা 400,000, কারোর কাছে 450,000 দিয়েছে, হচ্ছে 1,800,000 ফেরত দিয়েছে, হচ্ছে 600,000, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো, তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে, তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে তুমি চেষ্টা করতে পারবো, চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না, অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে গেছে হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা, তারপরে সেই টাকাটা তারা যখন করেছে দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে শান্ত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে, অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলেই বোঝা যায় কানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, ও ধরনের একটা মানে ফাঁদ। এবং তারপরে বললো দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমাদের কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তখন কোনো একটা ইসের থেকে মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দিবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবেই হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না, আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আর একটা নাম্বার দিচ্ছি, আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01 321 18 11 27. আবার হচ্ছে 01 321 18 11 27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
0: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব। অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপরে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
1: মারুফ, শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন। যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএসে কত পয়েন্ট লাগবে? অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যি কথা বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই। ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে। অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্স চেয়ে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই, মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে, আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজানভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তর্ক জানে না। একটা গুড নিউজ দিচ্ছে, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করা শুরু করছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিট মতো কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এর চেয়ে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি, যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশের, অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে পাওয়া যায়, 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হয়তো পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে, সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আরও টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পারমানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলে স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই দেবো। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস, আইএলটি 5 পেয়েছে, ভারতের মধ্যে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটা গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর মনে হয় এই বছর, গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
0: অভিনন্দন স্যার,
1: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ আমি তো বলি, দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নেই, কিন্তু এখানে হচ্ছে, এখানেই ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে, চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না। তেমন আপনি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না। এর মাসাজ করছে, একটার পর একটা মাসাজ করছে, দুইটা মাসাজ করে, একদিন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না। আমি বললাম কেন আপনি এই মাসাজগুলো করেছেন, মাসাজ তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাসাজ করেছেন না, দুইটা মাসাজ করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুবিডিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইউর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনি জানেন এটা জীবন করবে
0: ইনশাআল্লাহ।
1: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে, আমরা যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাআল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাআল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাআল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাআল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে। তাহলে একজন স্টুডেন্ট ভিসায় যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল 1 2 করেছে, আইএলটিএস করেছে, এটিএমএস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাআল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে, আইএলটিএস 7 পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি। একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমএস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশে এন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয়, তখন বাপমা বলছে থাক বাবা, এটিএমএস থেকে যখন এইটুকু করেছো, ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তাহলে বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমএস আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
0: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরও অবশ্যই আমি আমার দর্শক, জি জি জি, সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিনে তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার, আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
1: শেষে বলবো, যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়। মনে রাখবেন, দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়ার কারিগর, 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাছ, জাদাকাল্লা খয়ের।
0: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। ঢাকা এফএম 90.4। স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। ঢাকা এফএম 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের

English and Career Adda with ATM sir. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব।

0: আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: হ্যালো।
0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: 9.4 জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
4: 9.4

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: FM 90.4।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 90.4 FM.

0: বেসিক্যালি আমার হচ্ছে আমার মেয়ের কাপড়, আমার কাপড়ের টুকরা, এগুলো কেটে হচ্ছে রিচুয়ালস করা হয়েছিল এবং বালু পড়া দেওয়া হয়েছিল পুতুলের মাথায়, চুল নখ সবকিছু দিয়ে করা হয়েছিল, সবকিছু আমাদের ব্যবহার করা। আর মেইন টার্গেট হচ্ছে এখান থেকে এই দৌড়াতে দৌড়াতে দৌড়াতে কোন এক সময় মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারি, কিংবা একটা নেশাখোরের মতো এফেক্ট দিবে, অথবা সুইসাইড। এভাবে একজনের অলরেডি মানে ঝুলায় তাকে মেরে ফেলা হয়েছে, আরেকজন ঝুলে গেছিল, আল্লাহ তাকে ফিরাইছে এবং আমাকেও ট্রাই করছে। তো এখন আমরা চাচ্ছি এটা অ্যাভয়েড করতে, এটা আল্লাহ ভরসা।
1: কে? হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল অমানিশা, এবং এই মুহূর্তে যারা দেখছেন অমানিশা এবং ঢাকা এফএম 90.4 এ যারা যুক্ত আছেন আমাদের ডিজিটাল মাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের অমানিশা একটু মানে আমরা একটু আলাদা ফরম্যাটে একটু যাচ্ছি আর কি। বিশেষ করে রিদমের একটা পার্ট আমরা রেখেছি, সেখানে যাব। তার আগে একটু আপনাদের সাথে একটু গল্প স্বল্প করি। সেটা হচ্ছে যে অনেকেই আমাদের পেজে বা ইনবক্সে বা আমার মেসেঞ্জারে

0: হক দিচ্ছেন যে আমরা ঘটনা বলতে চাই। অমানিশা, যেহেতু প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা নিয়ে আমরা এখানে কাজ করি, এই ধরনের ঘটনা যারা বলতে চান বা আমাকে জানতে চাচ্ছেন যে কিভাবে সেটা আপনারা যুক্ত হতে পারেন, সেটা একটু খুবই সহজভাবে আমি গত এপিসোডে বলে দিয়েছিলাম, তো আবারও বলছি আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে যে আপনারা যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকাতেও আছেন, যে একদম স্টুডিওতে এসেই আমাদের সাথে জয়েন করতে হবে বা আমার সাথে জয়েন করতে হবে ঠিক এরকম না, হয়তো অনেক স্টুডেন্ট আছেন যে খুব ভয়ানক বা প্যারানর্মাল কোন একটা অলৌকিক ঘটনা জানা আছে বা ফ্যামিলিতে ঘটে গেছে বা বন্ধু বান্ধবদের মধ্যে ঘটে গেছে, হয়তো স্টুডিওতে আসার মতো সময় হচ্ছে না, তাদের জন্য একটা সহজ একটা মাধ্যম আছে। সেটা হচ্ছে আপনারা মোবাইলের ভিডিওটা, সেলফি ভিডিওটা সামনে রেখে ঘটনাটা বলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো না কোনো এপিসোডে সেটা আমরা শেয়ার করতে পারি আর কি। তো অমানিশা মানেই তো অন্ধকারের গল্প, অলৌকিক ঘটনা, তান্ত্রিক ঘটনা, কবিরাজি বা ব্ল্যাক ম্যাজিক, যেটাই বলি না কেন বিভিন্ন রকম ঘটনাই তো এখানে উঠে আসে। তো ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকে শুরু করছি, একেবারে ছোট্ট একটা ঘটনা। জয়পুরহাট জেলার নাম আপনারা শুনেছেন হয়তো, ওখানে একটা জায়গা আছে, জায়গার নামটা আমি না বলি কারণ ওই এলাকাটা আসলে আমার খুবই পরিচিত, জায়গার নামটা আমাকে বলতে নিষেধ করা হয়েছে। তো সেখানে তিন রাস্তার একটা মোড় আছে, তিন রাস্তার মোড়ে যেটা হয় যে একদিকে ঢাকায় আসার রাস্তা, একদিকে হচ্ছে জয়পুরহাট শহরে যাবার রাস্তা, আর একদিকে নওগাঁ নামে একটা জেলা আছে সেই নওগাঁ যাবার একটা রাস্তা। বাট তিন রাস্তার ওই জায়গাতে বেশ কিছু সাইনবোর্ড আছে, মানে বড় বড় হয় না যে শহরে ঢোকার আগে বা শহর থেকে বের হওয়ার সময় দেখবেন যে অনেক তিন রাস্তার মোড়ে এরকম বড় বড় সাইনবোর্ড দেয়া থাকে, এত কিলোমিটার অমুক জায়গায়, এত কিলোমিটার ওখানে কিছু টঙের দোকান থাকে, চা বা বিস্কুটের দোকান থাকে, এবং দেখবেন যে ওই জায়গাতে পাকুর গাছ থাকে। পাকুর গাছটা কি, যারা বট গাছ দেখেছেন দেখবেন যে বট গাছ লেপটে পরজীবীর মতো লতায় পাতায় এরকম একটা কিছু পাকুর গাছ, পানের মতো একটা পাতা, এরকম পাকুর গাছ হয়। আবার অনেক সময় পাকুর গাছ যখন সিঙ্গেল হয় সেটাও কিন্তু মানে একটু কিছুটা ওই ঝাঁকড়া টাইপের বট গাছের মতোই হয়। তো পাকুর গাছের সাথে ভৌতিক একটা সম্বন্ধ থাকে আর কি, সেটা হচ্ছে যে কোনো না কোনো ঘটনা সেখানে পাওয়া যায়। আমার কেন জানি মনে হয় যে তেঁতুল গাছ, পাকুর গাছ, বট গাছ, তারপরে এরকম আরো বেশ কিছু গাছ আছে যেগুলোতে কিছু দেখা যায়, কোনো অশরীরী ছায়া বা আগুন জ্বলছে, উল্কার মতো আগুনের পিণ্ড শাই করে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার এগুলো থাকে আর কি। তো সেই তিন রাস্তার মোড়ে মাঝে মধ্যেই, খুব বেশি রাত না, রাত 11টার পরে, সাদা পাঞ্জাবি পরে দুজন মানুষ হেঁটে হেঁটে, গোল হয়ে হেঁটে হেঁটে ঘুরতে থাকে, এবং ওইখানে যারা চায়ের দোকানদার আছেন বা টঙের দোকানদার আছেন তারা কেউ না কেউ তাদের চোখে পড়ে। ধরেন ওখানে প্রায় 7 থেকে 10টার মতো দোকান আছে গোল জায়গা মিলে। তো একটু লোকাল এরিয়া, তো ওখানে রাত 9টার পর থেকে আসলে ওইরকম যাওয়া আসা করার মতো মানুষজন খুবই কম, বিশেষ করে যারা ঢাকা থেকে নওগাঁ বা জয়পুরহাটে এসছেন বা গাড়ি থেকে ওখানে নেমে ওই এলাকায় যাদের বাড়ি তারা নেমে হয়তো ভ্যান বা রিক্সা খোঁজে খুঁজে বের হয়ে চলে গেল বাড়িতে, তাদের মধ্যেও কেউ কেউ তারা এটা দেখে। তো একটা সময় ওই চায়ের দোকানদার বা টং দোকানদারদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল আর কি। আলোচনাটা এরকম, এই আমি না অমুক দিন এটা দেখলাম যে দুজন লোক সাদা একটু দরবেশ টাইপের, সাদা ধুতির মতো বা লেবাস থাকে এরকম, হাতে একটু ছোট্ট একটু লাঠির মতো থাকে, ওটা নিয়ে তারা গল্প করতে করতে দুজন হাঁটাহাঁটি করে, গোল হয়ে হাঁটে। প্রথম দিকে এ দেখেছে, ও দেখেছে, ও ভেবেছে ওই হয়তো কোনো সুফি সাধক বা দরবেশ আমাদের এলাকায় বেড়াতে এসছে, তারা হয়তো একটু ঘুরছে এরকম। তো এইভাবে যখন ব্যাপারটা শেয়ার করতে করতে প্রত্যেকটা দোকানিদের মধ্যেই এটা একটু আলোড়ন সৃষ্টি হয়ে গেল, এই সবাই দেখছে, কারো চোখে কোনোদিন পড়ছে কোনোদিন পড়ছে না, এবং সেটা ঠিক রাত 11টার পর থেকে হওয়া শুরু করে। তো একদিন তারা সিদ্ধান্ত নিল যে আজকে কেউ আমরা বাসায় ফিরবো না, আমরা দেখবো আসলে কোথেকে তারা এই দুইজনটা দুইটা লোক বের হয় এবং কোথায় গিয়ে উধাও হয়ে যায়। তো যখন তারা সিদ্ধান্ত নিল, তারা একটু বোকামি করেছে, তারা দোকানপাট খোলাই আছে কিন্তু সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এবং দেখছে যে এরকম দেখছে যে কোন দিক দিয়ে তারা আসে। তো এরকম হলে তো আসলে সেই সাদা পাঞ্জাবি বা ধুতি পরা সাধক দুজনকে আসলে খুঁজে পাওয়া মুশকিল, তারা হয়তো বুঝে যাবে বা এরকম কিছু একটা হবে। তো যখন রাত এরকম অপেক্ষা করতে করতে যখন রাত একটা পার হয়ে গেল, তখন হ্যাঁ দেখা গেল মানে কি, তারা ওই যে সাত আটজন দোকানদার বসে গল্প করছিল, দাঁড়িয়ে গল্প করছিল, হুট করে দেখলো পেছন থেকে দুজন লোক, সেই সাদা পোশাক পরিহিত দুজন লোক বের হয়ে তাদের দিকেই যাচ্ছে। তো তখন তো তারা ভেবেছে এই তো এবার তো পাওয়া গেছে, দেখা যাক আমরা তাদেরকে আটকাবো এবং জিজ্ঞেস করবো আপনারা আসলে কারা। তো সেই মুহূর্তে তারা একটু উগ্র হয়ে যায়, তাদের মধ্যে কেউ কেউ চিৎকার করে ওঠে এই তোরা কে এই সেই, এরকম স্থানীয় ভাষায় বকাঝকা করে। তো এরকম বকাঝকা করতে করতে যখন সেই দুইটা মানুষকে তারা ধরতে যায়, তখন সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এটা একটা ওই এলাকার স্থানীয় ভাবে এই গল্পটা খুব প্রচলিত, মানে এটা এখনো আপনারা যদি ওই জায়গাতে বেড়াতে যান জয়পুরহাটে, তখন একটু এই গল্পের কথা মনে করে দিলেই ওই গ্রামে কিন্তু এই ঘটনাটা আপনাদের সবাইকে আপনাদেরকে বলবে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছিল। তো ব্যাপারটা যেটা হয়েছে যে দোকানদার যারা তাদেরকে ধরার জন্য ওয়েট করছিল সবাই জ্ঞান হারিয়ে ফেলে, প্রায় 7 থেকে 10 জন সবাই জ্ঞান হারিয়ে ফেলে, এবং জ্ঞান হারিয়ে তারা ভোর 6টা 7টা পর্যন্ত এভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে। এবং এরপরে কোনোদিন সেই দুই দরবেশ ওই গোল চত্বর যে তিন রাস্তার মোড় এখানে তারা কখনো আসেনি। এরকম অনেক ভুতুরে ঘটনা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। তো যাক, আজকে শুরুতে যেটা বলছিলাম যে আজকের একটু রিদমকে আমি একটু স্পেস দিতে চাচ্ছি। রিদম একটা সুন্দর একটা ঘটনা রেকর্ড করেছে, আমাদের একজন গেস্ট এসেছিলেন, তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি আসলে ওইভাবে সময় দিতে পারিনি, আমি একটু রিদমকে দিয়ে যাচ্ছি। রিদম এই ব্যাপারটা সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করবে, রিদমের সাথে একজন গেস্ট থাকবে, আশা করি আপনারা খুব এনজয় করবেন। খুব ভয়ঙ্কর প্যারানর্মাল একটা ব্যাপার এবং তান্ত্রিক একটা ব্যাপারও এখানে আছে, কালো জাদু যেটাকে আমরা বলি, ব্ল্যাক ম্যাজিক হিসেবে যেটা পরিচিত খুব, সেই ব্যাপারটা নিয়েই একটা মানুষের ফ্যামিলিকে কিভাবে ধ্বংস করা যায় বা ধ্বংস করা হয়েছে সেই ব্যাপারটা রিদম আপনাদের সাথে তুলে ধরবে। যাচ্ছি রিদমের কাছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমাদের একটা ঘটনা যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সো ভৌতিক ঘটনা নিয়ে আসলে আমরা সবসময়ই বিভিন্ন ধরনের ঘটনা শুনে থাকি বা ব্ল্যাক ম্যাজিক, এই কালো জাদু, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা জেনে থাকি। এই কালো জাদু বা এই ব্ল্যাক ম্যাজিক কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে এবং পরিবারের সেই সুখ কেড়ে নিতে পারে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমরা একটা ঘটনা শুনব। আর আজকে আমার সাথে আমার একজন গেস্ট আছেন, স্পেশাল গেস্ট, ঢাকার গা ঘেঁষে যাওয়া কেরানীগঞ্জ থেকে। আমরা অবশ্যই তার জীবনের ঘটে যাওয়া সেই ঘটনাটা শুনব এবং আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। তো আমি সরাসরি এখন আমার গেস্টের কাছে চলে যাচ্ছি। আপু কেমন আছেন?
2: ভালো আছি ভাইয়া।
1: আচ্ছা, তো আমি চাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধু এখন যারা আছে আমাদের অমানিসা পরিবারের, আপনি আপনার পরিচয়টা ছোট করে দিয়ে আপনি যদি সরাসরি আপনার ঘটনায় চলে যান।
2: আচ্ছা, আমার নাম হচ্ছে সাবিরা কিফায়াত, আমি ইউল্যাব থেকে জার্নালিজম নিয়ে অনার্স কমপ্লিট করেছি। তো আমি শুরুতে আমার উপর কি টাইপের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা একটু ইদি ডেফিনেশন দেই। আমার উপর যেটা করা হয়েছে বা আমার ফ্যামিলির উপর, সেটাকে বলে তাফরিতুল সেহের, সেহের বলা হয়। তাফরিত মানে হচ্ছে পারিবারিক ভাবে আপনার একটা ফ্যামিলি বিচ্ছিন্ন করে দেওয়া, সেখানে মা সন্তান বা স্বামী বা হাজবেন্ড ওয়াইফ কারোর সাথে কারোর সম্পর্ক ভালো থাকবে না। তো বেসিক্যালি ভিকটিমদের মধ্যেই ওই এনভায়রনমেন্টের মধ্যে এক একজনের মধ্যে এক একটা ইলিউশনের মতো তৈরি করে দেওয়া হয় পরিস্থিতিটা, এভাবে নষ্ট হতে থাকে এবং সবচেয়ে বেশি যে টার্গেট ভিকটিম থাকে তাকে এত পরিমাণ মানসিক চাপ দেওয়া হয়, প্রতিদিন দৈনন্দিন জীবনে এত পরিমাণ হ্যালুসিনেশন, এত পরিমাণ ইলিউশন তৈরি হয়, তার শারীরিক সমস্যা থাকতে শুরু হতে থাকে যে এক পর্যায়ে সে রিয়েলিটি এবং আপনার যে কল্পনার জগৎ সেই দুইটার মাঝখানে সে হারায় যায়। এবং এটাকে অনেক সময় পাগলের বিচ্ছেদ বা তাবিজ এরকম একটা কথা আছে, পাগল বানানোর যে জাদু এটাকেও বলা হয়, কারণ ভিকটিম একটা পর্যায়ে দৌড়াতে দৌড়াতে লাস্টে সে যে ভারসাম্যহীন হয়ে গেছে সেটা সে রিয়েলাইজ করতে পারে না। তো এরকম ধরনের গেমিং চলতে থাকে, আপনার সাথে মাইন্ড গেম খেলবে। তো আমাদের যেটা শুরু হয়েছিল খুবই স্বাভাবিকভাবে, আমার মনে হতো যে আমার আশপাশে কিছু আছে বা আমার মধ্যে একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন কাজ করত, শরীর ক্লান্ত লাগতো। তো আস্তে আস্তে যখন আমি দেখলাম যে চুলা জ্বালায় দিচ্ছে কেউ খালি বাসায়, বেল দিচ্ছে, কলিং বেল টিপতেছে বাট কেউ নাই, তারপরে দরজা ধাম করে বাড়ি দিচ্ছে বা বাড়ি খাচ্ছে অটোমেটিক, যেমন আমাদের বারান্দার যে গ্লাস কাচের গ্লাসগুলো থাকে না, আমি আমার হাজবেন্ড আমার বাচ্চারা একদম চোখের সামনে মূলত জোরে কেউ বাড়ি খাইছে, ওটা একদম ইনিশিয়াল স্টেজে, তখনও আমরা এগুলা কিছু চিন্তা করিনি।
1: আচ্ছা, এই ব্যাপারটা মানে হচ্ছে আপনার যে বাসাটার কথা বলছেন এটা কি কেরানীগঞ্জের বাসা?
2: এটা না, এটা তখন হচ্ছে বসিলা আরশিনগরের বাসা,
1: মোহাম্মদপুর।
2: জি জি জি। তো ওইখানে আমরা ফার্স্ট হাজি নয়া মিয়া গলিতে যখন ই করলাম, আস্তে আস্তে ওইখানে যেটা হলো আমার বিড়ালগুলোর পেট ফুলা শুরু করতেছিল, ফুলে যাচ্ছিল, এবং আমার আমারও পেট ফুলে থাকতো, মানে কোন একটা কারণে বাসায় অদ্ভুত একটা স্মেল আসতো আর পোকা মাকড় হতো অনেক।
1: আচ্ছা,
2: মানে নর্মালের থেকে বেশি পোকা মাকড় হতো আর নোংরা হতো বেশি আর সবার পেটে গ্যাস। এখন এক পর্যায়ে যখন আমি একটু বুঝলাম যে কোনো নেগেটিভ প্রেজেন্সের আমি একটু ই পাচ্ছিলাম, যেমন আমাকে ডাকতেছে, হ্যালুসিনেশনও হতে পারে, চেয়ার টান দিছে একদম চোখের সামনে।
1: আচ্ছা,
2: একদম চোখের সামনে চেয়ার টান দিছে, তখনই আমি আমার হাজবেন্ডই করলাম যে আমরা একজন রাকিকে রুকায়া যিনি করান উনাকে একটু ডাকি। তো উনি এসে উনি ফার্স্টে এতটা বেশি চিন্তা করেনি, উনি বুঝছে যে প্রবলেম আছে বাট এটার গভীরতা উনি মাপতে পারেনি। তো ঠিক আছে, উনি বলেছে আপনি নামাজ, এটা ঠিক আছে, নামাজ কন্টিনিউ করতে বলছে, এছাড়া কোনো সমস্যা হবে না। তো যত দিন যাচ্ছে,
1: এটা তো একদম শুরুর দিকে,
2: শুরুর দিকে,
1: এটা কত কত সালের ঘটনা?
2: এটা চার বছর আগে আর কি, 2021 এরকম 22 টি। তো এক পর্যায়ে যেটা হলো তখনও আমি নেগেটিভ কিছু বুঝতেছি না, কিন্তু আমাকে কিছু একটা সব খেয়ে ফেলতেছে, মানে আমি অসুস্থ হয়ে পড়তেছি, মেডিকেল ডক্টর হসপিটাল যাচ্ছি, কোনো কিছু কাজ করতেছে না, চোখে বালু যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ডক্টরের কাছে গেছি কর্নিয়াতে কিছুই নাই, এরকম কেসেস তখনও ধরতে পারিনি। তো যখন রাখি বললো একটু সমস্যা আছে, তখনই আমার আত্মীয় মানে আপন একজন ব্যক্তি, নামটা এক্সপোজ করতেছি না এখন, তো মানে সে আমার কাছের একজন মানুষ, সে ফার্স্ট বলল যে আমি তোমার জন্য একজন হুজুর রেডি করছি, তুমি আমাকে পরের দিন সকালে রেডি হওয়ার সুযোগও দেয় নাই, দৌড়ায় একদম হুজুরকে নিয়ে আসছে। সেই হুজুর আমাকে বসালো, মানে আমি তখনও বুঝতেছি না যে এটা কি হচ্ছে আমার সাথে বা আমার জীবনটা আর পরের কয়েক বছর কি হবে। তো আমি বসলাম, তো উনি আমাকে দেখে বলতেছে যে আল্লাহর চেহারাটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওকে তো বান মারছে, 11টা বান মারছে, এই করছে সেই করছে, তারপর বলতেছে আপনি চোখটা বন্ধ করেন, তো বন্ধ করে ভাবেন তো কোন জায়গাটা আপনার ম্যাজিকটা পোতা হয়েছে, দ্যাটস দ্য ইলিউশন দে ক্রিয়েটেড আমার উপরে। সেই
1: হুজুর আপনাকে বলছিল যে আপনি চোখ বন্ধ করলে সেটা দেখতে পারবেন?
2: জি, এবং সে ফার্স্ট ওইভাবেই সে আমার মধ্যে একটা ইলিউশন তৈরি করছে, এই জায়গাটায় আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং সেই আতঙ্ক থেকেই আমার ওইটা আমাকে খেয়ে ফেলছে অর্ধেক। তো সেই ভয়টা থেকেই আর কি তারা কাজ করে।
1: আপনি কি দ্যাট মোমেন্ট এরকম কিছু দেখতে, মানে
2: আমি ইন দ্যাট মোমেন্ট আমি যেটা ভিজুয়ালাইজেশন, উনি আমাকে বলতেছেন ভিজুয়ালাইজ করতে করতে, ধরেন একটা স্ট্রিট দেখলাম, একটা রাস্তা দেখতেছি, উনি বলে সোজা যেতে থাকেন যেতে থাকেন,
1: মানে উনি এক কথা আপনাকে হ্যালুসিনেট করে ফেলছে।
2: এক্স্যাক্টলি।
1: ওকে,
2: এবং এটা পুরো প্ল্যানড, আমি বুঝতে পারি নাই। তারপরে আমাকে এরপরে সে একটা তাবিজ পড়ালো আর কি, দোয়া দৌড়ত পরে একটা পানি খাওয়ালো, পড়া পানি, আই গেস। তাবিজ পরানোর তাবিজ পরেছে এবং ঘর বন্ধ করতে বলছে। ঘরটা বন্ধ করার পরপরই আমার উপরে সবার সামনে খামচি থাপ্পড়, রীতিমতো ফিজিক্যাল অ্যাটাক চলছে সবার সামনে। কিন্তু যাদের সামনে চলছে, আমার হাজবেন্ড তো সাক্ষী, যাদের সামনে চলছে তারা বাইরের জগতে অস্বীকার করে, কারণ তারাই তো করছে গুলি। তারা করিয়েছে এক্স্যাক্টলি। আস্তে আস্তে আমার কন্ডিশন যেটা নর্মালি এই জাদুটা করা হয় পাগলের মতো লাগবে আপনাকে, আপনি আপনাকে খুঁজতে খুঁজতে আপনি পাগলের মতো হয়ে যাবেন, না হলে একটা নেশাগ্রস্ত ব্যক্তির মতোই লাগবে, কারণ যে সাবস্টেন্সটা তারা ছিটায় এটা আপনার শরীরে একটা ড্রাগের মতোই এফেক্ট দেয়। আপনার মুখ শুকায় আসবে, গলা শুকায় আসবে, কান নাক চোখ দিয়ে আপনার গরম ভাব বের হবে, এরকম জাতীয়। এটাই আমার এইখান দিয়ে যায়, চোখ দিয়ে যায় এবং আমার নার্ভাস সিস্টেম অ্যাটাক করে। এরপর থেকে কোনো কারণে মনে হয় হ্যালুসিনেশনটা বেশি দেখতেছি আমি, এটা একটা কারণ হতে পারে। তো আমাকে নিয়ে আমার হাজবেন্ড খুব দৌড়াদৌড়ি, কারণ বাসায় রীতিমতো একটা ফ্রিকোয়েন্সি বোঝা যাচ্ছে, আপনি আমি বসে আছি মাঝখান দিয়ে একটা স্ট্রং ফ্রিকোয়েন্সি বোঝা যাচ্ছে। ইভেন ফোনের রেকর্ডার অন করবেন আপনার সেখানে পর্যন্ত ডিস্টরশন বোঝা যাচ্ছে, এরকম। মানে এটা টেস্ট করার জন্য আমরা অনেকভাবেই করছি। তখন বললাম যে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে তো ঘরে তাবিজ থাকবে, কোথাও না কোথাও কিছু না কিছু এভিডেন্স থাকবে। তো আমরা ঘাটাঘাটি শুরু করলাম, সোফার চিপা থেকে নিয়ে আমার সবচেয়ে পছন্দের, মানে আমার একটু ক্রিসমাস ট্রি সাজানোর খুব একটা ই, মানে মোট কথা আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলোর মধ্যে এগুলো করা হয়েছে,
1: ব্ল্যাক ম্যাজিক গুলো,
2: যেন আমি এগুলা থেকে মানে পাগল হয়ে এগুলো ফেলে দিই। আমার ক্রিসমাস বলগুলোর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা, কিভাবে এগুলা, মানে আমি জানি না, মানে এগুলোর মধ্যে সামহাও কিছু মানে ময়লা টলা স্টোর হয়, বা যে সুতাগুলো থাকে না এগুলা আমার কাছে মনে হয় যে এগুলো আমার চোখে বিধতেছে, আমাকে এরকম টাইপের ইলিউশন দেয় বা ভয় দেয়।
1: মানে সেই জিনিসগুলো যখন আপনি দেখছেন,
2: জি জি জি, আমাকে দেখাচ্ছে এরকম আমার মেয়েকে। তারপরে এরকম করতে করতে করতে করতে একদিন হচ্ছে আমার উনারা মানে এটার পরিমাণ এত বাড়ায় ফেলছিল, মানে আসে না একটা ক্রাইম করতে গিয়ে দশটা ক্রাইম করে, এত বেশি পরিমাণে দিছিল যেটা আমার মুখ দিয়ে যায় এবং জিভ থেকে আমার পেট পর্যন্ত ওই জিনিসটা গ্যাস হয়ে আমার কেমিক্যাল বার্ন হয়ে যায় ভিতরে। এই জন্যই আমার জিভটা হচ্ছে এখনো অনেক জ্বলে। এটার রিজনটা হচ্ছে আমার ওই আমার বাসায় এখনো ওই সাবস্টেন্সের কিছু অংশ আছে, এটা আমার সাথে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। এক্স্যাক্টলি,
1: যে পাউডারের কথা বলছিলাম,
2: তো এইটার কারণে অনেক সময় ধরেন আমি একটু অ্যাবনর্মাল অ্যাটিটিউডও দেখাতে পারি, বিকজ আমি ওই এনভায়রনমেন্ট থেকেই আসতেছি বারবার, আমার মুখ শুকায় যাচ্ছে আমার। এই জন্য পুরো স্টোরিটা না বললে আপনারা বুঝতে পারবেন না। আস্তে আস্তে আমি পাগলের মতো হয়ে যাই, আমার জ্ঞান থাকে না, এবং এক পর্যায়ে যেটা হয় আমার চেহারা খুবই বিকৃত হতে থাকে। বিকৃত মানে কেমন টাইপের, চোখটা একটু খুবই অসুন্দর হয়ে আছে, নাকের শেপ নষ্ট হয়ে যাচ্ছে, আঙ্গুল আস্তে আস্তে বাঁকায় যাচ্ছে, মনে হচ্ছে বিকজ এটা আমার নার্ভাস সিস্টেমে অ্যাটাক করছে, ওইভাবে আমার বডিতে ই করতেছে, এটা আমি ধরতে পারছি, ওই জিনিসটাই আমার বডিতে এফেক্ট করতেছে। আর এখানে জিনিসটা কি মনে হচ্ছে কেউ একজন এই নার্ভ দিয়ে কিরকির কিরকির হাঁটতেছে, দ্যাটস হোয়াট কিরকির আই মেন্ট। খুব খারাপ লাগে ওই জিনিসটা নার্ভের মধ্যে। তো আমি যখন দ্বিতীয় মানে বেবি আমার পেটে, ওই সময়টা আমার এই এফেক্ট হয়েছে। বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকে যদি কোনো জিন ইউজ করা হয় এবং সেই জিনটা যেরকমই হোক আপনার প্রেগনেন্সি টাইমে সবচেয়ে খারাপভাবে অ্যাটাক করা হয়, মৃত্যু হতে পারে এরকম ভাবে। তিন প্রেগনেন্সিতেই আমার মরার মতো অবস্থা হয়েছে। তো এভাবে যেতে যেতে আমার হাজবেন্ডের আমাকে নিয়ে খুব বিজি, এর মধ্যে সব বিক্রি টিক্রি করে দিছে, এই হুজুর ওই হুজুর দেখা দিয়েছে, যারে আনতেছে আনতেছে, তাবিজ পরে দিয়েছে, তাবিজ সম্পর্কে আইডিয়া তো ছিল না, পড়াচ্ছে চলে যাচ্ছে। তো লাস্টে আমার মেয়েকে আমি বললাম যে নীরব, আমরা তো আমার আমাদের মেয়েকে অনেকদিন দেখতেছি না, তো মার কাছে আছে, কেমন আছে দেখে দেখে আসি। তো আমরা এটা করে আমরা এই আমাদের এই বাসা রেখে আমরা ওই বাসায় গেছি, বিকজ এই বাসার এনভায়রনমেন্টটা টোটালি নেগেটিভ, মনে হয় যে হাওয়া বাতাস ঘুরতেছে এরকম, থাকা যাচ্ছিল না। পরে আমার মেয়ের কাছে, আমার মেয়ে ওই বাসায় ছিল, নানির বাসায় আমরা গেলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই নোটিস যে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার, মানে সবার চোখে নর্মাল, বাট কোন একটা কারণে আমার চোখে তার চোখের দৃষ্টিটা খুব একটু অদ্ভুত লাগতেছে। মানে আপনি যখন রাস্তায় হেঁটে যাচ্ছেন কোন একটা লোককে যদি একটু অস্বাভাবিক বা একটু স্পিরিট মানে একটু প্যারানর্মাল কিছু লাগলে চোখটা মেইন ফোকাস দেয়, তো ওর চোখে একটু আলাদা একটা ঝলক দিচ্ছে এবং খুব ঘৃণার সাথে আমাকে দেখতেছে, খুব রাগ নিয়ে আমার দিকে তাকাচ্ছে, আমি আমার সাথে চোখ পড়ে যাচ্ছে, চোখ নামায় ফেলতেছে।
1: তখন সে তার নানুর কাছে থাকে,
2: জি জি। আমি যখনই তার সাথে কথা বলি সে আমার চোখের দিকে চোখ রেখে কথা বলে না, সে চোখ নামায় ফেলে। এরপরে ওর বাবা খেয়াল করছে যে বাইরে কার সাথে যেন এভাবে কথা বলতেছে, টাটা দিচ্ছে, লুকায় লুকায় কথা বলতেছে এভাবে, এবং আস্তে আস্তে টের পেলাম যে আমি আমার মেয়ের সামনে গিয়ে অসহ্য ফিল করতেছি।
1: আচ্ছা, আপনিও তখন অসহ্য ফিল করতেছেন?
2: জি, মানে ওই যে ফ্রিকোয়েন্সি জিনিসটা ওই মেয়ে আমার মেয়ের কাছেও বা আমার মধ্যে, মানে ও আমাকে অসহ্য লাগতেছে, আমার ওকে অসহ্য লাগতেছে, এরকম একটা রিলেশন। তো আমার মধ্যে এমন একটা ইয়ে আসছে যে মানে আমি বলতাম থাক ও এখানে থাক, এখন ও ভালো আছে, আমি আমার মনটাকে কোনোভাবে কনভিন্স করতাম যে ও ভালো আছে, বাট সামওয়্যার ডিপ ইনসাইড আই নিউ যে শি ইজ নট রাইট। হ্যাঁ, আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বলতেছিল কিন্তু আমি ধরতে পারতেছিলাম না। আমাদের বাসায় ব্যাক করে দেখি যে যে যে ফ্রিকোয়েন্সির মতো যে এইটা চলতেছে এটা বেসিক্যালি আটার মতো পেস্টের মতো বানাইছে, বানায় জায়গায় জায়গায় লেপে দিছে। এবং মজার ব্যাপার হচ্ছে এইটার রিয়াকশন হায়েস্ট এক থেকে দুই দিন থাকতো, দুই দিন পরে আবার নতুন করে দেওয়া হতো।
1: কে দিত সেই জিনিসটা?
2: এক্স্যাক্টলি এটাই মানে ওই ব্যক্তিটা হইতেছে, আমি বলতেছি না, আমাদের ঘরে প্রতিদিনই আসছে, আমাদের সবচেয়ে কাছের মানুষ বলতে পারেন, কাছের মানুষ বলতে যা মানুষ যা বুঝে সেটাই আর কি। সে প্রতিদিন আমার বাসায় আসতো, আমাকে দেখতে আসতো, প্রতিদিন সে আমাকে সাহায্য করত, কিন্তু তবু তার মধ্যে আমি একটা অন্যরকম একটা ই দেখতাম, মানে আমার সিক্স সেন্স বলতো যে ডাজ শি ইভেন লাভ মি কিছু বিষয়ে। যেমন আমার যখন ওই যে বার্নটা হইল, ওরা ওনারা কিন্তু আমার সামনে, আমার এত চিৎকার, আমার এত আতঙ্কেও তারা সামনে, কিন্তু তাদের রিয়াকশনটা মানে ওই সিচুয়েশনে যাচ্ছে না, এমনও হতে পারে মারা যেতে পারি। আমার যে আরেকজন মানে আত্মীয়, সে আমাকে দেখে, আমি কিন্তু পড়ে গেছি মাটিতে, আমার এপিলেপসি স্টার্ট হয়ে গেছিল, আর ব্ল্যাক ম্যাজিক কেউ আপনার উপর করলে আরেকটা লক্ষণ হচ্ছে আপনার এপিলেপসি হবে, আপনি ব্ল্যাক আউট করবেন। তো আমার সিজার অ্যাটাক হয় এবং আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, ওই মধ্যে সে উনি আমাকে ধরতেছে না, উনি দূর থেকে চিৎকার করে অ্যাক্ট করে কান্না করতেছে, এটা আমার আমার হাজবেন্ডের বক্তব্য। এবং যেই হুজুর বাসা বাঁধাইছে ওই হুজুরকে কল দিছে আমার হাজবেন্ড, ওই দিন রাতেই কল দিয়ে বলতেছে যে আমার ওয়াইফের এমন কেন হলো, আপনি বাসা বাঁধানোর পর পর আমার ওয়াইফের উপর অ্যাটাক হচ্ছে কেন? ঠিক আছে, উনি ফোনটা কেটে দিল, উনি কোনো কথা বলেন
1: মানে হুজুরের মধ্যেই তাহলে?
2: জি।
1: আচ্ছা,
2: এবং আমার আমার মানে যারা আমার ক্ষতি করছে তার মধ্যে একজন ব্যক্তি আমার সাথে আমাদের বাসায় থাকছে, আরেকজন ব্যক্তি আমার মেয়েকে নিয়ে তার বাসায় থাকছে, এই বাসা থেকে ইনফরমেশন সব ওই বাসায় পাস হতো।
1: আচ্ছা,
2: এবং ওই বাসায় পুরাটা বাসা মায়াজাল দিয়ে তৈরি, টাইম লুপ থেকে নিয়ে, আপনার টাইম থেকে নিয়ে এভরিথিং আপনার ইলিউশন, এভরিথিং।
1: মানে সে তাহলে একটা ভালো সময় নিয়ে আপনার বাসার উপর সে
2: ইলিউশন এফেক্ট এমন বানাইছে যে ওইখান থেকে যে এই মুহূর্তে আমি বের হয়ে আসব, আমি বুঝতেছি ইলিউশন একটা ওয়ার্ল্ড আমার তৈরি হয়েছে কিন্তু আমি বের হতে পারতেছি না, আমি রুট পাচ্ছি না। তো বেসিক্যালি আমার হচ্ছে আমার মেয়ের কাপড়, আমার কাপড়ের টুকরা, এগুলো কেটে হচ্ছে রিচুয়ালস করা হয়েছিল এবং বালু পড়া দেওয়া হয়েছিল পুতুলের মাথায়, চুল নখ সব কিছু দিয়ে করা হয়েছিল, সব কিছু আমাদের ব্যবহার করা। আর মেইন টার্গেট হচ্ছে এখান থেকে এই দৌড়াতে দৌড়াতে দৌড়াতে কোনো এক সময় মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারি, কিংবা একটা নেশাখোরের মতো এফেক্ট দিবে, অথবা সুইসাইড, এভাবে একজনের অলরেডি মানে ঝুলায় তাকে মেরে ফেলা হয়েছে, আরেকজন ঝুলে গেছিল, আল্লাহ তাকে ফিরাইছে এবং আমাকেও ট্রাই করছে। তো এখন আমরা চাচ্ছি এটা অ্যাভয়েড করতে, এটা আল্লাহ ভরসা আর কি। তো এই ফ্রিকোয়েন্সিটা থেকে বের হওয়ার জন্য আমরা বাসা শিফট করি।
1: আচ্ছা আচ্ছা,
2: বাসা শিফট করতে যাব করতেছি আর কি। আমরা তখন যে আরজু ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়, তো আরজু ভাই আমাদেরকে ইনডাইরেক্টলি তখনও ধরতে পারেনি, উনি জাস্ট বলছেন যে আপনারা যে কোনো আপাতত একটা জায়গায় যান, আপনাদের মেয়ে যেখানে আছে ভালো আছে, আপনারা যান, কেউ যেন আপনাদের লোকেশন এখন না জানে, এবং আপনাদের সাথে যতক্ষণ ফ্রিকোয়েন্সি ফলো করতে থাকবে ততক্ষণ আপনারা থামবেন না, আপনারা ঘুরপাক খেয়ে হলেও ফ্রিকোয়েন্সিটা সরে গেলে আপনি কি করবেন।
1: আপুকে বিভিন্ন ধরনের মেডিটেশন করার মাধ্যমে বা হচ্ছে মেডিটেশন থেকে নিজেকে একটু বন্ধ করার কিছু সিস্টেম হচ্ছে আপুকে আর কি শিখিয়ে দেয়, তো সেইখান থেকে হচ্ছে আরজু ভাইয়ের সাথে আর কি আপুর পরিচয়টা হয়। আচ্ছা, পরবর্তীতে আরজু ভাইয়ের যে একটা ইনসিডেন্ট ছিল, যে
2: তো আরজু ভাই হচ্ছে কি মানে আমার তখন আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, তারপরও আরজু ভাই আমাকে আমার জন্য এত মায়া করতেন, উনি আমাকে ফ্রি ট্রিটমেন্ট দিতেন আর কি, উনি কোন টাকা পয়সা ভাবে নিতেন না। উনি আমার হাজবেন্ডকে হচ্ছে একবার মানে অলরেডি সুইসাইড হ্যাং করছে আর কি, এটা করায় করায় আর কি, সে এখনো বলতে পারে না সে কেন
1: করছে,
2: এবং লাইফ সাপোর্টে তিন দিন থাকে। তো ওই পরে আরজু ভাই তাকে দেখতে আসে, দেখতে আসার পরে উনি ডিসিশন নেয় ঠিক আছে এখানে যেহেতু ঝামেলা চলতেছে আমি 15 দিন বা 20 দিন থেকে আমি ট্রিটমেন্ট করে চলে যাব। তো উনি আসার পর থেকে প্রথম 2-3 দিন উনি আমার সমস্যা দেখছে, বলে আপনার মাথায় সমস্যা, উনি এটাই দেখছে। 5 দিন পরে যে উনি নোটিস করছে যে আমার মেয়ে হচ্ছে একটু অস্বাভাবিক ভাবে মানে কার সাথে কথা বলতেছে, এবং আস্তে আস্তে উনি বুঝতে পারলো যে আমার মেয়ের সাথে একটু প্রবলেম। তো যেদিন আমার মেয়েকে আরজু ভাই বুঝে গেছে যে ওর সাথে প্রবলেম আছে, সেদিন থেকে আমার মেয়ে আরজু আঙ্কেল করে করে তাকে আর ছাড়ে না, তার পিছিয়ে পিছিয়ে থাকে, তার সাথেই ঘুমাবে, তার সাথেই খাবে, এবং আস্তে আস্তে আরজু ভাইয়ের মাইন্ড মনে হচ্ছে খালি হয়ে যাচ্ছে, শেষ মেডিটেশন বাদ দিয়ে সে শুধু অন্য ভাবে থাকতো। আমার মতো হয়ে গেছে, মানসিক সমস্যা, এক্স্যাক্টলি মানসিক সমস্যা হয়ে গেছে তার। এটা কেমন বুঝলাম, উনার হঠাৎ করে আস্তে আস্তে মন খারাপ হওয়া ধরলো, আমার কন্ডিশন যত খারাপ হচ্ছে উনি আমাকে কিছু করতে পারতেছে না, বাঁচাতে পারতেছে না। তো লাস্টে উনি এটা বললো যে আপু আপনি চিন্তা করেন না, আপনি আমার বোন, আপনাকে আমি সুস্থ করে দিয়ে আমি যাব। পরের দিন আমি অসুস্থ, দুপুর টাইমে আমার হাজবেন্ড আমাকে ডাকতেছে, আরজু ভাই দরজা লাগাই দিচ্ছে, খুলতেছে না। আমি বললাম কি বলে, হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে ধাক্কাই দিয়েছি, উনি খুলতেছে না। ওনারা মানে আমার হাজবেন্ড এসে লাঞ্চ করে কিন্তু দুজন সেপারেট রুমে গেছে আর কি, আর আমি আমার বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিলাম দুপুরে। আমি দৌড়ে গেলাম, দেখি ভিতর থেকে আমি তেমন কোনো শব্দ পাচ্ছি না, বাট আমার হাজবেন্ড শুনছে, উপরে ছিটকাইটা লাগানো, তো ধাক্কা দিচ্ছে একটু দরজাটা ভাঙবে এই পর্যায়ে, আর আমি মানে কিছুটা শুনতেছি ভিতরে কোন জায়গায় সে দৌড়াদৌড়ি করতেছে, প্যানিক করতেছে অনেক,
1: মানে রুমের ভিতরে
2: অনেক দৌড়াদৌড়ি প্যানিক করতেছে, কিন্তু দরজার সামনে আমার হাজবেন্ড শুনছে, কে জানি বলল আয়েশা নীরব একটু দাঁড়ান বলে ছিটকে ঠ্যাপ করে নিচেটা লাগাই দিচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
2: ওই সময় আমার হাজবেন্ড মানে ফ্রিজ হয়ে গেছে, যে মানে কয়েক সেকেন্ডে ফ্রিজ হয়ে সে দোতলা দিয়ে নেমে দৌড়ে যে পিছে মই দিয়ে উঠে দেখতেছে অলরেডি হি ইজ গন।
1: আচ্ছা,
2: আরজু ভাই আমি চিল্লাচ্ছি, আরজু ভাই আপনি এটা করেন না, আমরা এমনি আমাদের জীবন শেষ, এর মধ্যে আপনি এই কাজটা করলে তো আপনি তো চলে যাচ্ছেন, আমরা তো শেষ, আমাদেরকে তো আরো শেষ করে দিবে। যাই হোক, দরজাটা ভাঙলো, ভাঙার সাথে আমি আরজু ভাইকে আমরা মানে ঝুলা অবস্থায় আর কি,
1: আরো কিছু বিষয় যেগুলো কিন্তু আমরা অফলাইনে দেখছিলাম, যেমনটা আপু একটু আগে বলছিল যে তার ফেসের মধ্যে যে জ্বলে যাওয়ার একটা ব্যাপার ছিল, বা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার পরে আসলে স্কিনের উপর এটার কেমন প্রভাব পড়ে, বা বডির উপর বা চেহারা কাটিং এর উপর কি প্রভাব পড়ে, সেই ছবিগুলো কিন্তু আমরা অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিব, বা আপনার ভিডিওতেও দেখতে পারবেন। তারপর
2: আপনার শরীর জ্বালাপোড়া করবে এবং আমার ঘাড়ে কিন্তু আজকে অনেকগুলো ফোসকা পড়ছে, আমি নিজেও জানতাম না, আমি ধরে ধরে দেখতেছি, এবং অনেক অ্যালার্জি হবে উইদাউট এনি রিজন।
1: আর একটা ব্যাপার বলছিলেন অফলাইনে, সেটা হচ্ছে একটা রাতের একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম যে জানালার পাশে যেটা দেখা যাচ্ছিল একটা কালো আবছা ছায়া,
2: প্রায় সময় এই ছায়াটা মানে মনে হচ্ছে যে বাইরে থেকে দাঁড়ায় গার্ড দিচ্ছে, দাঁড়ায় থাকে সে, এবং এটা অনেক সময় হয় কিন্তু আকৃতি ডিফারেন্ট হয়, তিন ধরনের আকৃতি আসে, একটা বিড়ালের আকৃতি, একটা কুকুরের আকৃতি এবং একটা মানুষের, এই তিনটা আকৃতিতে সে আসে।
1: এই ছবিটা এই কালো ছায়াটা কি আপনারা একবারে হচ্ছে একদম শুরু থেকেই দেখছেন না?
2: কালো ছায়া আমি শুরু থেকে দেখতাম না, আমি দেখা শুরু করছি রিসেন্টলি। আমার ছেলে মেয়ে দেখে, আমার ছেলে আমাকে এভাবে করে ডগ ডগ, কেউ নাই ওদিকে, আমার মেয়ে দেখায় ক্যাট ক্যাট।
1: অস্বীকার করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ যে ঘটনাগুলো আমরা সবসময় শুনে থাকি বা দেখে থাকি, আমার যেটা মনে হয়েছে যে আমি সেরকম কিছু একটা দেখেছি আসলে এই ভিডিওর মধ্যে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে আমার আরেকটা ব্যাপার জানার ছিল, সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আপনার বেবির পিঠের ভিতরে যে একটা সিম্বল একে দিয়েছিল, এবং ঠিক একই সিম্বলটা কিন্তু আবার ওয়ালের মধ্যেও দেখা যাচ্ছিল, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতে।
2: এটা হচ্ছে কি, আমি যখন আমার মার বাসায় যখন আমার মেয়ের কাছে যাই লাস্টের দিকে, তো অত অনেকদিন ওখানে ছিল, তো শুরু থাকতে এগুলো আসলে ধরা যায় না, তখনও আমি অনেকটা স্টেবল, আমি এগুলো মানে ওই পাশে ধরতে পারতেছিলাম না, সাডেনলি আমার সে আগের মতো গরম কান চোখ, ঠিক অ্যাডিক্টেডদের যেরকম আমি শুনছি হয় ঠিক সেম প্রসেসে আমার হচ্ছে, আমি যাকে এটা বুঝাচ্ছি সে বলে তুমি নেশা করো।
1: আচ্ছা,
2: আমি একটু আশ্চর্য হচ্ছিলাম যে আমার বিষয়গুলো আমি বলতেছি তারা এটা ধরতেছে,
1: মানে কেউ বিশ্বাস করতে পারছে না,
2: কিন্তু তারা যে জিনিসটা ইউজ করতেছে ওইটাতে একই এফেক্ট দিচ্ছে আমাকে।
1: আচ্ছা,
2: এবং আমি কথা বলতেছি অ্যাবনর্মাল এর মতো, নালে অ্যাডিক্টেড এর মতো, নালে জিভ ভারী হয়ে আসে, তখন কথা বলতে পারি না, এটাই তো। এটা আমি অনেক পরে বুঝছি যে ওই পাউডারটা প্রচন্ড হিট তৈরি করে।
1: আচ্ছা,
2: আপনার চোখ দিয়ে যখন যায় পানির সাথে রিয়াক্ট হয়ে আরো জ্বলে গেছে, তো আমার মেয়ে কাপড় চুপড় ভরা ওই জিনিস, এই কারণে আমি তার সামনে যেতে পারতাম না।
1: আচ্ছা, এখন টোটালি মানে পজিশনের আন্ডারে আছে আপনার মেয়ে?
2: আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমি দেখতেছি, ওর বাবাও দেখতো, কিন্তু ওর বাবাকে যখন এই যে এই ড্রাগ টাইপের জিনিস হোক যেটাই হোক রিহাবে আটকাইছিল, ও বের হওয়ার পর থেকে ও স্বাভাবিক, কিন্তু ও যে কিছু সময় যে পজেস হচ্ছে কিছুটা কিছু সময় ধরতে পারে, কিন্তু আমার যেটা হচ্ছে আমার বাসার কোনা কাঙ্ক্ষী সবখানে আমি কুফরি দেখতেছি।
1: বুঝতে পারছি। আর তাছাড়া কিছু ভিডিও আমি আরো দেখছিলাম যে আপনাদের আপনার যে বেবি, তিনজন বেবি, তিনজন বেবি কিন্তু খুব বাজে ভাবে তারা এফেক্টেড, বা আসলে এত ছোট বয়সে একটা বেবির লাইফ মানে এইভাবে এরকম পজিশনের আন্ডারে চলে যাওয়া বা হচ্ছে এরকম কুফরি কালামের আন্ডারে চলে যাওয়ার যে ব্যাপারটা, আমি কিছু ভিডিও দেখেছি, অবশ্যই আপনারা দেখতে পারবেন, যে লাইক দেখলাম যেটা নামাজের আসনে বসে সে
2: আমি নামাজ পড়তেছিলাম সে আমাকে এভাবেই করেছি,
1: তারপর একটা দেখলাম আপনার ছোট বেবি সে যেভাবে তাকাচ্ছে বা তার চাহনিগুলো বা তার চোখের যে ভিডিওগুলো আপনি দেখালেন, এগুলো আসলে ভিডিওগুলো দেখার পরে কিন্তু মানে একটা গুজবাম দিয়ে দেয় শরীরে।
2: আর কষ্টের বিষয় হচ্ছে আমি যখন ধরেন অনেক সময় অনেক কিছু মানুষ থাকেন আপনাকে পিছে থেকে ভাঙাচ্ছে, আমি এটা ফিল করি যে পিছে থেকে খুব বিকৃত চেহারা করে আমার সাথে।
1: আচ্ছা আচ্ছা, মানে আপনি ফিল করেন যে আপনার আশেপাশে,
2: এবং আমি কয়েকবার দেখছি জিপ টিপ বের করে খুবই বিকৃত টাইপের ফেস করে।
1: আর আরেকটা ব্যাপার বলছিলেন যে নেগেটিভ এনার্জি সবসময় আপনার সারাউন্ডিং এ থাকে, আমার সারাউন্ডিং এ যেখানে যাচ্ছেন
2: সেখানে একটা ডিসটরশন হবে কোনো কিছুর।
1: আচ্ছা,
2: যেমন আমি আপনাকে ইলেকট্রিসিটির কথাটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি আরেকজনের স্টুডিওতে হয়েছে, আর আপনার এখানে যেটা যেটা এটাও কিন্তু রিলেটেবল।
1: আচ্ছা, এখানে কথাটা যদি বললি একটু আগে দর্শক বন্ধুরা, মানে আমি জাস্ট আপুর সাথে বসে কথা বলছিলাম, দ্যাট মোমেন্ট মানে এসি অফ হয়ে যাওয়া বা এসি রিমোট অফ হয়ে যাওয়া, সেটা ডিসপ্লে চলে যাওয়া, আমি আসলে জানি না এটার পেছনে কতটুকু সত্যতা আছে বা কতটুকু কানেকশন আছে, বাট এটা আমি আপুর সাথে আজকে গল্প করে বা এই আমাদের গল্পের শুরুর আগে কিন্তু আমি ব্যাপারটা ফেস করেছি। যাই হোক, তারপর
2: টেকনোলজিক্যাল দিক থেকে ওরা খুবই অ্যাডভান্সড, এটা আমি বুঝতে পারছি, বিকজ ওরা টাইমলি ফোন ধাপ করে বন্ধ করায় ফেলতে পারে, আপনার ফোনের ডিসপ্লে অটো চলে যাবে, আপনার টিভি নষ্ট হয়ে যাবে, এগুলা তো এখন অবধি এগুলা নিয়ে ফাইট করতে হচ্ছে, যেমন এখন যে স্টেজে আছি সেটা হচ্ছে রিয়েল আর ফেকের ডিফারেন্স মানে খুঁজতেছি আমি,
1: মানে একদম একটা অভ্যস্ততা চলে এসেছে আসলে ওদের সাথে।
2: মানুষকে বোঝাতে চাচ্ছি আমার সমস্যাগুলো, কিন্তু তারা আমার কথাটা বুঝতে পারছে না।
1: এমনিতে এই যে ব্ল্যাক ম্যাজিক আপনার যে টোটাল যে ঘটনা বা কালো জাদু করা হয়েছে, এখন পর্যন্ত কি এর থেকে বের হওয়ার মতো কোনো ভালো উপায় পেলেন কিনা বা হুজুর কোনো পরামর্শ দিতে পারলো কিনা?
2: আমি আমি না, এটা হচ্ছে কি ব্ল্যাক ম্যাজিক হতো একটা রাকি বা হুজুর আপনাকে ওয়ে দেখায় দিতে পারবে, কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় করার দায়িত্ব আপনার নিজের হাতে। আপনি আপনার ঘরটাকে এতটাই মানে পবিত্র রাখতে হবে যেখানে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে না পারে। এখন বেসিক্যালি এই জেনারেশনের সবার ঘর মানে টোটালি পবিত্র রাখা অনেকে রাখে না। আর রিলিজিয়াস দিক থেকে দেখতে গেলে আমি বলি, ধরেন আমি আজকে পাঁচ ওয়াক্ত কালকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, তিন দিনের দিন আমাকে এতটাই অসুস্থ করে দিবে বা এতটাই স্ট্রেস দিবে সকাল থেকে, ভাইয়া ঘুম চোখ খোলার সাথে সাথে আমার উপর দৌড়ের উপর থাকতে হয় আমার, এমন স্ট্রেস। তো ওই সময় যে আমি বিছনায় পড়ে যাই, তখন আমার নামাজ রোজা বা যেটাই হোক,
1: মানে এখানেও একটা দুর্বলতা আছে। আর পবিত্রতা আসলে ইমানের পার্ট, এন্ড পবিত্র থাকলে যে কোনো ধরনের সিচুয়েশন থেকে হয়তো বা ওভারকাম করা যায়।
2: কিন্তু সব সময় হচ্ছে না কেন, আপনার নেগেটিভ এনার্জি ভিতরে থাকলে ঘর নোংরা হবেই, কোনো না কোনো মাধ্যমে নোংরা হবেই।
1: যাই হোক, বুঝতে পারলাম। তো বর্তমানে তাহলে এখন এভাবেই হয়তো বা আপনাদের কাছে।
2: আরেকটা বিষয় বলি, আমার মেয়েকে যতই গোসল করাই আমার মেয়ের গা থেকে খুব বিকট গন্ধ আসে।
1: আচ্ছা আচ্ছা,
2: খুবই বাজে।
1: মানে এটা এখন পর্যন্ত
2: এটা নেগেটিভ একটা জিনিস বুঝে, আমি এত শ্যাম্পু দিয়ে গোসল করেছি তাও মানুষ বলবে ওকে নোংরা রাখতেছি, বিকজ জিনিসটা ওইভাবেই।
1: যাই হোক, আসলে খুবই অদ্ভুত একটা ঘটনা শুনলাম। এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আসলে সবসময় আমরা আলোচনা করেছি বা এর আগেও আমরা এই ব্যাপারে কথা বলেছি, তবে ব্ল্যাক ম্যাজিকের সাথে কানেক্টেড এরকম একজন পেশেন্টকে আসলে কাছে পেয়ে বা তার ঘটনাগুলো শুনতে পেয়ে আসলেও খুব অবাক হচ্ছি। আশা করছি খুব দ্রুত আপনারা ইনশাল্লাহ যদি মহান আল্লাহ তাআলা চায় এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে আপনারা দূরে সরে আসতে পারবেন এবং হয়তো বা এখান থেকে পরিত্রাণ পাবেন। আমি রনি ভাইয়ের সাফি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আশা করছি আমার এই ঘটনা বা এই যে আমার সাথে আজকে আপু ছিলেন ঘটনাটা অবশ্যই ব্যাপারটা নিয়ে আপনারা ভাববেন, কারণ রনি ভাই এবং সাফি ভাই বরাবরের মতোই কিন্তু প্রতিটা ঘটনার একটা সুন্দর এক্সপ্লেনেশন দেন। আশা করছি এবারও দিবেন, এবং এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে কিভাবে নিজেকে সরিয়ে আনা যায় বা কিভাবে আপুর মতো যারা এর সাথে কানেক্টেড পেশেন্ট যারা আছে তারা এখান থেকে পরিত্রাণ পেতে পারে সেই ব্যাপার নিয়ে আলোচনা করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আমি রিদম ছিলাম আপনাদের সাথে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপুকে, আল্লাহ হাফেজ।
0: যে ঘটনাটা দেখলাম এবং শুনলাম রিদমের গেস্ট আজকে সাবিরা, ওনার নাম হচ্ছে সাবিরা, তিনটা বাচ্চা নিয়ে, তার তিনটা বাচ্চা নিয়ে যে ঘটনাটা বললো, আসলে বাচ্চাদের ব্যাপারে খুবই আমি ইমোশনাল থাকি, কারণ আমারও ছোট্ট একটা বেবি আছে, বা যে কোনো বেবি দেখলেই আমার কিন্তু এই আমার বেবির কথা মনে পড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ ব্যাপার এগুলো, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক, বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিন্তু আমরা অনেকবার শোতে অনেক কিছু বলেছি যে ব্ল্যাক ম্যাজিকটা এত খারাপ একটা বিষয় যে ওই যে গত কোন একটা এপিসোডে আমি বলেছিলাম যে কবর খুঁড়ে সেখান থেকে আঙুলের একটা অংশ নিয়ে আসা হয় বা চুলের অংশ নিয়ে আসা হয় বা শরীর থেকে যে কোনো একটা অঙ্গের কিছু অংশ কেটে নিয়ে এসে আরো অনেক মানে খারাপ কিছু করে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়, একটা পরিবারকে ধ্বংস করার জন্য কিন্তু অনেক কিছু করা সম্ভব। এবং ব্ল্যাক ম্যাজিক বাংলাদেশে নীরবে নিভৃতে বিভিন্ন জায়গাতে এটা অ্যাপ্লাই করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গাতে তো এটা আছেই। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম, এই যে তিনটা বাচ্চা এবং একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, আমি একটু রিদমকে থ্যাঙ্কস দিচ্ছি, সুন্দর একজন গেস্টকে ইনভাইট করেছিলেন এবং ভালো একটা পর্ব, ভালো একটা পার্ট রেকর্ড করা হয়েছে। তো আসলে বেশি কিছু বলার নাই, এই পর্ব থেকে আপনারা অনেক কিছু শিখলেও শিখতে পারেন, সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে সেফ জোনে রাখা, যে কোনো বাড়িতে যদি কোনো ঝামেলা হয় সেখান থেকে লাইফে, আসলে আমরা তো লাইফে কোথাও স্থায়ী না, মানে পারমানেন্ট না, এই দুনিয়াতেই তো আমরা পারমানেন্ট না, আমরা তো একদিন মরেই যাব। সো যেখানে একটু ঝামেলা মনে হবে, আমার মনে হয়েছে যে সেই জায়গাটা শিফট করা দরকার, সেখানে থাকার দরকার নেই, আমরা শিফট করে অন্য কোথাও যাব। বিশেষ করে বাচ্চাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা খুবই জরুরি, আর ব্ল্যাক ম্যাজিকের সাথে ইনভলভ বা জড়িয়ে পড়েছেন, এরকম যারা এই পর্বটা বা এই এপিসোডটা দেখলেন, এই ঘটনাটা দেখলেন, তারা নিশ্চয়ই অনেক কিছু শিখলেন বা এখান থেকে অনেক কিছু জানলেন। আর আপনারাও চাইলে এই ধরনের ঘটনা যদি আপনাদের লাইফে বা পরিবারে ঘটে থাকে, সেগুলো এসে আমাদের স্টুডিওতে বলতে পারেন, আমাদের শোতে বসে বসে বলতে পারেন, অথবা যদি কেউ না আসতে চান ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে কেউ যদি না আসতে চান, তাহলে মোবাইলে ভিডিওটা সামনে, সেলফি ভিডিওটা রেখে, মোবাইল সামনে রেখে ভিডিওতে কথা বলে সেই রেকর্ড ফাইলটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। নাম্বারটা আমি তো শুরুতেই দিয়ে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, এই নম্বরে পাঠাতে পারেন বা আমাদের মেসেঞ্জারে, আমাদের বিভিন্ন সাইট আছে, চাইলে আপনারা সরাসরি ফোন করতে পারেন, ফোন করে আপনাদের ঘটনাটা পাঠাতে পারেন। আর মোবাইলে রেকর্ড করাটা কিন্তু খুবই ইজি, যেহেতু সবাই এখন স্মার্টফোন ব্যবহার করেন। সো এখানে এসেই বলতে হবে এরকম কিছু না, মোবাইলটা সামনে রেখে সেলফি ভিডিও করে আপনি আপনার ঘটনাটা বলছেন বলে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট রেকর্ড করে আমাদেরকে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নম্বর তো দেখতেই পাচ্ছেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Dhaka FM 90.4.
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
3: মানে কি?
2: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
3: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
0: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Camelot.
1: ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?

ফোর্স ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা

এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বিহিস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুক্তি নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

এক্সো এক্সো টানে, বুঝছেন না কি চলে?